তা আসলে কুয়েদিক শিয়ে গিলা আলাম কোয়া বা করে এন সমিল নমাজ দেওয়ালে না দেন বেতলা আমলে নিয়াঙা নাসলং ফেসি তালাচ ফিয়া নামাজ ইয়া সাসি কি দেওয়ালে আন্তরি ফিয়া আলাম কামাল সমিল আলবা এলিয়াপ সি জগিলা আলা কুয়া পা কুম কুর্রা আনা নামেন কোয়া আলমাদ ইয়ে আলা লং ফি কোয়েল আসাম ইসরাইল আসিয়া বা করে ফিয়া মরা লং ফি বা সমিল দিন কোয়া ji dai jalon na kurrinci a jigil ba idin na kaya shi an ahun ba idin na kwa baduwan sosin kalwe marar lamfi baduwan kilma a silo yana suke dola sabi shi sun mulin tuhun ila marar yana mayan kwa lamfi tattoksi alajan ba liya samun ilmi mai shi yin yiwu ji kuwa ke sajayin kinin fal yana mayan kwa toksi kayin alalewan duwon bi samun na masin kuwa bonus bell irin na ki an kwamba alan kam na manin yi ini ila sidin daut aladolan kriko mai hana na ma'ila yana masu ayin awaye na osdell kya a sake yankuna daut ilongi alakwela longin na masamun sin kuwa in yi jawulas ne siki da ija su Samuel na maddai bawa na dausi ke barnan tasle da wunyin yi na mafasu. Lomfin ko na madaurin yi rubun na mangato. Lomfin ko na madauci jalon na rin ini. Alan umar fiya kid ala lomfi da ya lakwai. Daut na ke lawan dome. Gudfari. Kurwa na kurin ke rake ba lomfin yin fal. Na kurin alake badok. Kilon fi kurin den. Good kuwa. Lon fi sha su ka mun si kurin ana ba kurin. Ya dawrin tare ka ha. Lon fi awo kurin diwo si ya yan. Daud na jaliyat ala do da kiran. Do da kiran ya gani. Ni ala Shaul Israila ga ba kurin ha. Palestina ba dalima dorol kawe ala yan ha kero. Palestina na mafuwa duk kare na Isra'ila ga kukir le na taurata slikai. Palestina don a sakona Gilead kiya na maduwa da kire na kura a hannas na hastabu leke na zili don ale na man ulmila. Na maslom fi kwasi tuhun kera na dirkwel. Yana man kiso ga wayan ongal sai na ilole kirel. Daurin birna, daurin birna ito na madali makayin, dimba yasa na madauci domin ini a ranke birna sai jama'a.